হাগাউন্ডা মিসিকো ডঙ্গল পায়েতে ডেমকা পাদা হাতুইতে দুরং কয়ম রাসাওতনা চম্পা দময়ন্তী উদয় সুনীতা অজয় বিজয় ওডো দীপু বিরুয়াতেকো দুরং তানকিন্দু বাবু সোনা রাম ওডো আখিনে জুড়িকো আয়ুমে আবু দুরং